0: সাদরে রামকে হৃদয়ে ধারণ করে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করলেন অগস্ত। কুশল প্রশ্ন করলেন, ফলমূল সহ আরো উপকরণ দিয়ে অর্চনা করলেন তাঁদের।
1: তোমাদের কল্যাণ হোক বৎস, এত কষ্ট করে যে আমার কাছে এসেছ তোমরা তাতে আমি সুপ্রসন্ন। আমার আশ্রম আলোকিত হয়েছে। পথশ্রমে তোমরা এখন ক্লান্ত, বিশেষত স্বর্গের দেবী জনক নন্দিনীর খুবই কষ্ট হয়েছে। এই সুকুমারী কখনো কি এত দুঃখের সম্মুখীন হয়েছেন? শুধুমাত্র পতিপ্রেমেই তা বরণ করলেন। এই শুচিশুদ্ধ সীতার মন যাতে সব সময় প্রফুল্ল থাকে, তুমি তেমন কাজই করো বৎসরাম, কখনো কখনো তাকে কষ্ট দিও না।
2: মণিশ্রেষ্ঠ, আপনি যে প্রসন্ন হয়েছেন তাতেই আমরা ধন্য, আপনার উপদেশ শিরোধার্য। এখন এমন একটি স্থানের খোঁজ করছি আমরা যেখানে বহু কানন ও জলাশয়ের সুবিধা পাব, তেমন কোথাও আশ্রম নির্মাণ করে যাতে বনবাস কালটুকু সুখে কাটাতে পারি, সেই নির্দেশের আশাতেই আপনার কাছে এসেছি প্রভু।
1: পরন্তপ রাম, তপপ্রভাবে আমি দশরথের যাবতীয় বৃত্তান্তই অবগত। তোমরা যদি আমার তপবনেই বনবাস কাল অতিবাহিত করো তবে আমি তৃপ্তি পাব। যদিও জানি বৃহত্তর কাজের জন্য তোমার জন্ম, বহু প্রতিকূলতার মধ্য দিয়েই তোমাদের চলতে হবে, তাই যদি অন্যত্র বাস করতে চাও তবে আমার মতে পঞ্চবটিতেই তোমাদের গমন করা ভালো।
2: পঞ্চবটি?
1: ওই বনস্থলী বড় মনোহর এবং মৈথিলীর কাছে আনন্দময় হবে। যা কাজ বিশ্রাম করো, কাল প্রভাতে আবার সাক্ষাৎ হবে।
0: পরদিন সকালে নিত্যকর্মাদি শেষে মহর্ষি অগস্ত যখন দেখা করতে এলেন, তখন তাঁকে প্রণাম করে রাম সীতা লক্ষণ বিদায় গ্রহণের জন্য প্রস্তুত হলেন।
2: এবার আমাদের অনুমতি দিন ভগবান, পঞ্চবটির উদ্দেশ্যে যাত্রার জন্য আমরা প্রস্তুত হই।
1: তোমাদের যাত্রাপথ মঙ্গলময় হোক। শোনো রাম, আমি দেবলোক থেকে কিছু আয়ুধ সংগ্রহ করে রেখেছি যার শক্তি তুলনাহীন। সেই সব দুর্লভ অস্ত্র এখন আমি তোমাকে উপহার দিতে চাই, ভবিষ্যতে এগুলি তোমার কাজে লাগবে। এই যে স্বর্ণ ও হীরক মণ্ডিত বিশাল দিব্য ধনু দেখতে পাচ্ছ, এটি বিশ্বকর্মা বিষ্ণুর জন্য নির্মাণ করেছিলেন। সূর্যের মতো অমোঘের বাণ কখনো নিষ্ফল হয় না, আর এটি হলো অক্ষয়তুন।
2: অক্ষয়তুন?
1: অনিঃশেষ এই ভাণ্ড তীক্ষ্ণ সহায়কে সর্বদাই পূর্ণ থাকে, আর স্বর্ণমুষ্টি সমন্বিত এই অসীয় ভগবান বিষ্ণুর, ইন্দ্রের বজ্রের মতো এর শক্তি, অসুর সংহারে ইনি এটি ব্যবহার করেছিলেন।
0: অতঃপর মহাতেজা ভগবান অগস্ত ওইসব বিপুল শক্তিমান অস্ত্রাবলী দিয়ে রামচন্দ্রকে নিজের হাতে সাজিয়ে দিলেন, তাকে আশীর্বাদ করলেন। পঞ্চবটিতে প্রবেশের মুখে রাম দেখতে পেলেন পাহাড়ের মতো বিশাল দেহি ভয়াল দর্শন এক পক্ষী পথ জুড়ে দাঁড়িয়ে আছে। রাক্ষস মনে করে লক্ষণ ধনুকে বাণ সংযোজন করতে উদ্যত হলেন। রাম বাধা দিলেন,
2: কে তুমি? আমাদের প্রবেশ পথে বাধা সৃষ্টি করে দাঁড়িয়ে আছো?
3: তোমাদের আগমন প্রতীক্ষাতেই আমি দাঁড়িয়ে আছি রাম। মহর্ষি অগস্ত্যের আশ্রম থেকে তোমরা এখানে আসছো,

0: সে খবর আমি আগেই পেয়েছি। আমি গৃধ্ররাজ জটায়ু, মহামুনি কাশ্যপের পৌত্র, তোমার পিতা দশরথের বন্ধু আমি।
1: পিতৃবন্ধু হে গৃধ্ররাজ, আমাদের প্রণাম গ্রহণ করুন। আমরা আপনাকে চিনতে না পেরে অপরাধ করেছি।
0: তোমাদের কল্যাণ হোক বৎস। বিনতা পুত্র অরুণ হলেন আমি আর আমার জ্যৈষ্ঠ ভ্রাতা সম্পাতির পিতা। শ্রী বিষ্ণুবাহন মহামতি গরুড় হচ্ছেন আমার খুল্ল তাত। তোমরা নিশ্চিন্তে এই পঞ্চবটি বনে বসবাস করো বৎস, নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের সর্বতোভাবে রক্ষা করব।
1: আপনাকে প্রণাম।
2: রাম সীতা লক্ষণকে আশীর্বাদ করে বিশাল ডানা মেলে উড়ে গেলেন গৃধ্ররাজ। এমন কল্যাণময় পক্ষীরাজের অভয়দানে তাদের মন প্রসন্ন হয়ে উঠল। তারপর তারা পঞ্চবটিতে এসে পর্ণকুটির নির্মাণের আয়োজন করলেন। পঞ্চবটির শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে উৎফুল্ল হয়ে উঠলেন সীতা। শাল তাল তমালে ঘেরা, কেতকী পলাশ চন্দন তরু বেষ্টিত এই বন। আশ্রমের সামনে এক বিশাল পদ্ম সরোবর, চারিদিকে বিচিত্র কলাপে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, হরিণ চড়ছে, কত না বিচিত্র বর্ণের পাখি উঠছে, সূর্যালোকে ঝলমল করছে স্বর্ণপুষ্পের লতামঞ্জরী। অদূরে শৈলশিখর থেকে নেমে আসা প্রস্রবণ ধারা গোদাবরী নদীর শান্ত জলস্রোতে মিশে যাচ্ছে। নদীর কূলে ডানা মেলে উঠছে কত না শ্বেত হংস, ক্রৌঞ্চ, চক্রবাক। এমন মনোরম তীর্থে আশ্রম রচনা করে বড় তৃপ্তি পেলেন তাঁরা। রাম সীতা লক্ষণ বড় সুখে পঞ্চবটিতে বাস করতে লাগলেন। জপ তপ পুরাণ কাব্য ধর্মালোচনার মধ্যে দিয়েই বড় নিরুদ্বিগ্ন জীবন কাটতে লাগলো তাঁদের। এইভাবে একদিন শরৎ চলে গিয়ে হেমন্ত ঋতুর আবির্ভাব হল। রামচন্দ্রের প্রিয় ঋতু এই হেমন্ত। সূর্য এখন দক্ষিণায়নে, জলের স্পর্শ শীতল, হৈমন্তিকা ধরিত্রী শস্য শালিনী, দূরে জনপদ গৃহে নবান্ন উৎসবের সুর শোনা যায়, মাঠে মাঠে জব আর পোক্ক ধান্যের স্বর্ণমঞ্জরি, সোনার রোদে সেসব ঝলমল করছে, রাত্রে হিমেল বাতাস, অরণ্য কাননে কুয়াশার স্নিগ্ধ প্রলেপ, জ্যোৎস্না রাতে হিমানি বাতাস মণ্ডিত চন্দ্রমণ্ডল তুষার মলিন, সব মিলিয়ে কোনো মহাশিল্পীর রচিত যেন নিসর্গ চিত্র, এক স্বর্গীয় পরিবেশ। এমনি এক প্রভাতে স্নানাহ্নিক সমাপন করে শ্রীরামচন্দ্র ও প্রভাময়ী বৈদেহী পর্ণকুটিরের অঙ্গনে বসে সেই মনোরম দৃশ্য উপভোগ করছেন। এমন সময়ে এক দিব্যাঙ্গনা বনবালা এসে প্রণাম করল তাঁকে। রাম সস্নেহে প্রশ্ন করলেন,
1: কে তুমি বালা? তুমি কি কোনো বনদেবী? কি তোমার পরিচয়? এই নির্জন বনভূমিতে এমন নিঃসঙ্গ ভ্রমণ করছই বা কেন?
3: হে দীপ্তিমান তাপস, আমি বনদেবী না হলেও এই দণ্ডকারণ্যই আমার বিচরণ ক্ষেত্র। আমার নাম সর্পনখা, ত্রিলোক বিজয়ী রাবণ আমার জ্যেষ্ঠ ভ্রাতা, মহাবল কুম্ভকর্ণ এবং কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ, এছাড়া অরিত্রাস খর দূষণও আমার ভাই, খরই জনস্থান রাজ্যের অধিপতি। আমি কুমারী কন্যা, তোমাকে দেখে মোহিত হয়ে মনে মনে স্বামিত্বে বরণ করেছি, তুমি আমাকে গ্রহণ করো প্রিয় বর।
2: রাক্ষসী সর্পনখার এহেন প্রস্তাবে ও দুঃসাহসে স্তম্ভিত হলেও এমন মনোরম পরিবেশে কৌতুক করবার লোভ সম্বরণ করতে পারলেন না রাম। রসদীপ্ত না হয়ে সুমধুর বচনে বললেন,
1: হে বড় বর্ণিনী, তোমার আচরণ এবং বাক্যবন্ধে বুঝতে পেরেছি তুমি সদ্বংশজাত এবং বিদুষী। তোমার সঙ্গে পূর্বে দেখা হলে ভালো হতো, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছ আমি বিবাহিত, ইনি আমার প্রেয়সী। তোমার মতো অভিজাত ললনার পক্ষে সপত্নী থাকা খুবই দুঃখের। তুমি বরং হ্যাঁ আমার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে বিবাহ করো, আপাতত এর পত্নী নেই, ইনি সচ্চরিত্র প্রিয় দর্শন, ইনি তোমার স্বামী হবার যোগ্য মনে হয়, একেই তুমি বিবাহ করো দেবী।
2: শ্রীরামের পরিশীলিত কৌতুক বোঝার বুদ্ধিমত্তা সূর্পনখা ছিল না, সে সরল বিশ্বাসে লক্ষণকে বলল,
3: প্রিয় লক্ষণ তুমিও বড় সুদর্শন, আমি তোমার রূপেরই যোগ্য, আমি তোমার প্রিয়তমা পত্নী হতে প্রস্তুত, তুমি আমাকে গ্রহণ করো।
4: হে বিশালাক্ষী, তোমার কথাতেই তোমার সৌন্দর্য অনুমান করতে পারছি, কিন্তু বুঝতে পারছি না তোমার সেই দৃষ্টিনন্দন মূর্তিটি গোপন করে সামান্য মানবীর কুৎসিত মূর্তি ধরে রয়েছ কেন? তোমার সেই মনোহরণ মূর্তিতে একবার আবির্ভূতা হও, দেখে নয়ন সার্থক করি।
3: সত্যি সত্যি তুমি নারীর মনোরঞ্জনের যোগ্য পাত্র লক্ষণ, তোমার যখন অভিলাষ হয়েছে তখন দেখো দেখো আমার স্বরূপ।
2: মুহূর্তে স্বেচ্ছারূপী সূর্পনখা তার বিভৎস রাক্ষসী রূপ পরিগ্রহ করে সামনে দাঁড়ালো। সেই কুদর্শনা স্থূলদ্বারা বিকৃত নয়না কর্কশ ভাষিনী রাক্ষসীকে দেখে সীতা তো ভয়ে কাঁপছেন, আর সূর্পনখার তীক্ষ্ণ উচ্চকিত হাসিতে তখন বনভূমি শিহরিত। লক্ষণ বললেন,
4: আহ সত্যি তুমি কি রূপবতী, কিন্তু দেবী আমি যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার অধীন দাস, আমার ভার্যা হলে তুমি দাসপত্নী রূপেই চিহ্নিত হবে, কিন্তু তোমার মতো প্রিয়াঙ্গীর ক্ষেত্রে তা হবে বড় অসম্মানের। চেয়ে দেখো ও ওই যে সীতা, তোমার তুলনায় কত কুরূপা, তাকে প্রায় প্রবীণাই বলা চলে, তদুপরি ক্ষীণমধ্যা ও স্ত্রীহীনা। তুমি বরং রামকে প্রসন্ন করো, যাতে অবিলম্বে তিনি তার কুরূপা ভার্যাকে পরিত্যাগ করে তোমার মতো লম্বদরী পর্বত প্রমাণা সুন্দরীকে বরণ করেন। কোন বুদ্ধিমান মানুষ কি এমন পরমা রাক্ষসীকে ছেড়ে তুচ্ছ মানব কন্যার সঙ্গে প্রেম করে?
2: কিন্তু একবার রামের কাছে আর আরেকবার লক্ষণের কাছে বারংবার এই আবেদন নিবেদন করতে করতে একসময় ধৈর্যচ্যুতি ঘটল সূর্পনখার। তখন সেই ক্রুদ্ধা রাক্ষসী ভয়াল মূর্তিতে সীতাকেই ভক্ষণ করতে উদ্যত হলো।

0: রক্তাক্ত রাক্ষসী সূর্পনখা তখন যন্ত্রণায় তীব্র তীক্ষ্ণ আর্তনাদ করতে করতে বনমধ্যে অদৃশ্য হলো। সেই ভয়ঙ্করী অঙ্গহীনা নিশাচরী তখন মর্মান্তিক তর্জন গর্জন ও আস্ফালন করতে করতে বহু রাক্ষস পরিবৃত ভ্রাতা খড়ের কাছে গিয়ে বজ্রপাতের মতো ভুলুণ্ঠিতা হল। ভগ্নী রমণ রুধির স্নাতা যন্ত্রণা কাতর বিকৃত রূপ দেখে ক্রোধে জ্বলে উঠল খর রাক্ষস।
1: একি ভগ্নী, কি হয়েছে তোমার?
2: কোন পাষণ্ড তোমার এমন দুর্দশা করেছে? কে এমন নির্বোধ যে কাল সর্পকে আঙ্গুলের আঘাত করে? সে কি জানে না তার শিয়রে সমন?
3: দুঃখের কথা কি আর বলবো ভাই, এই দণ্ডকারণ্যে কোথা থেকে যেন দুজন তরুণ পুরুষ এসেছে। তারা দেবতা না গন্ধর্ব কে জানে, যেমন সুদর্শন দেখতে তেমনি শক্তিমান। ওই বলকল আর অজিন চর্মধারী ফলহারী তপস্বীরা নাকি কি এক রাজা দশরথের দুই পুত্র রাম আর লক্ষ্মণ। তাদের সঙ্গে আছে আমার এক পরমার রূপসী যুবতী নারী, তাকে আনন্দ দেবার জন্য নিতান্ত কৌতুক ছলে আমার এই দুর্দশা করেছে।
1: আশ্চর্য দুঃসাহস!
3: তুমি এই জনস্থান রাজ্যের রাজা, তুমি কি ওই তুচ্ছ বনচারীদের হাতে তোমার ভগ্নীর এমন অসম্মান সহ্য করবে?
1: কিছুতেই না। বলো ভগ্নী সুদ,

0: নখা, কি করলে তোমার তৃপ্তি হবে? তুমি তো আমার ক্রোধ আর শক্তির কথা জানো, বলো কি করলে তোমার প্রতিশোধ চরিতার্থ হবে?
1: ওই তিনজনের উষ্ণ রক্ত পান করতে না পারলে আমার এই অঙ্গের জ্বালা জুড়াবে না। ওদের হত্যা করে তুমি আমার আর রাক্ষসকুলের সম্মান বাঁচাও ভাই।
0: তাই হবে অগ্নি, তোমার অপমান সে কি আমারও অপমান না? ভাই দূষণ,
2: আজ্ঞা করে অগ্রজ।
0: দেখতে পাচ্ছ আমাদের প্রিয় ভগ্নী সুর্পনখা দুজন বনবাসী মানুষের হাতে কেমন অকারণে লাঞ্ছিত হয়েছেন? তারা ওর অঙ্গহানি ঘটিয়ে ওকে বিক্রেতা করেছে, এখন কেমন করে ওর বিবাহ হবে? আর আমাদের রাক্ষস সমাজে বা মুখ দেখাবো কেমন করে? তুমি এ রাজ্যের সেনাপতি, অবিলম্বে ভয়ঙ্কর শক্তিমান 14 জন রাক্ষসকে ওই পঞ্চবটী বনে পাঠাও। সত্তর ওই বনচারীদের বধ করে তাদের উষ্ণ রক্ত যেন আমাদের ভগ্নীকে পান করবার আয়োজন করে।
2: এসো ভগ্নী, ওই দুর্বৃত্তদের বাসস্থান আমাদের সৈনিকদের চিনিয়ে দেবে, এসো।
3: সেনাপতি দূষণের আদেশে চতুর্দশ কালান্তক রাক্ষস বায়ুচালিত মেঘের মতো সুর্পনখার সঙ্গে পঞ্চবটিতে এসে উপস্থিত হল। দূর থেকে সুর্পনখার সঙ্গে ওই কৃতান্তক নিশাচরগণকে আসতে দেখে লক্ষ্মণকে ডেকে রাম বললেন,
4: সৌমিত্রী, সেই দেখো ঘন প্রাবৃতের মতো একদল বদ্বর রাক্ষস আমাদের আক্রমণ করতে আসছে। ওই ভয়ঙ্করী সুর্পনখা এবার তার অপমানের প্রতিশোধ নেবার জন্যই ওদের ডেকে এনেছে মনে হচ্ছে। শোনো, তুমি সীতাকে নিয়ে একটু কাল গুহান্তরালে চলে যাও, আমি ওদের কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি।
3: শ্রদ্ধাবনত লক্ষণ সেই আদেশ শিরোধার্য করে বৈদেহীকে নিয়ে অন্তরালে চলে যেতেই ধর্মাত্মা রাম তখন তার বিশাল ধনুকে জয় আরোপ করে মেঘমন্দ্রস্বরে রাক্ষসদের উদ্দেশ্যে বললেন,
5: ওহে নিশাচরগণ, যদি যুদ্ধের অভিলাষ এসে থাকো তাহলে সামনে দাঁড়াও। আমরা রাজা দশরথের আত্মজ রাম লক্ষণ, আমার ভার্যা সীতার সঙ্গে ব্রহ্মচর্য পালন করে তপস্যা করতে এই দণ্ডকারণ্যে এসেছি। অকারণে আমাদের বিরক্ত করতে এলে তোমাদের প্রাণ সংশয় হবে। যদি জীবনের মায়া থাকে তাহলে সস্থানে পলায়ন করো।
6: আমাদের প্রভু খর, তোমরা কি জানো এই জনস্থান রাজ্যের অধিপতি, তিনি লঙ্কার রাজা দশাননেরই অনুজ, তাকে তোমরা ক্রুদ্ধ করেছ, তাই আমাদের হাতে এখন তোমাদের মৃত্যু আসন্ন।
7: তুমি বিনা কারণে রাজার ভগ্নীর অঙ্গচ্ছেদ করে যন্ত্রণা দিয়েছ, এখন নিজে মৃত্যু যন্ত্রণার ফল ভোগ করো।
8: আর মূঢ় হাসপালন একই সঙ্গে নিশ্চিহ্ন হবে।

0: এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সূর্পনখা তখন আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে আবার জনস্থানে পৌঁছে খড়ের পায়ের তলায় ছিন্নমূল বৃক্ষের মতো আছড়ে পড়ল। তাকে আবার ওইভাবে ফিরে আসতে দেখে মনে মনে ঈষৎ ক্ষুব্ধ হলো খড়।
1: আবার কি হলো ভগ্নি? এবার তো তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে, রক্তপান করে তৃপ্তি পেয়েছো তো?
2: মনোবাসনা পূর্ণ হয়েছে, কে করবে পূর্ণ?
1: কেন, আমার প্রেরিত সৈনিক রাক্ষসেরা কি তোমার আদেশ পালন করেনি?
2: তারা থাকলে তো করবে।
1: থাকলে মানে কোথায় গেছে তারা?
2: যমলোকে। আগেই ওই তপস্বীদের শক্তির কথা তোমাকে বলিনি?
1: কি বলছো ভগ্নি? মাত্র দুজন মানুষ আমার 14 জন ভয়ঙ্কর সৈনিককে হত্যা করেছে।
2: দুজন কোথায়? একা রামেই রক্ষা নেই, তাতে আবার লক্ষণ দোষর। কি অপমান, কি অপমান!
1: থামো থামো, কেঁদো না, আমাকে বুঝতে দাও। একজন মাত্র ফলাহারী যুবক আমাদের 14 মাংসাশী রাক্ষসকে নিধন করলো, এ তো অবিশ্বাস্য।
2: অবিশ্বাস্য? ওরা তো কোন ছাড়, তোমার সমস্ত সৈন্য নিয়ে গিয়েও তুমি ওদের পরাস্ত করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। কি অপমান! ছি, তুমি কি না, তুমি কি না লঙ্কেশ্বর রাবণের ভাই? এখন এই বীরত্ব দেখে জগতের কেউ আর তো বিশ্বাস করবে?
0: সূর্পনখার এই নিদারুণ অপমানের পরেও খর রাক্ষস কিছুকাল স্তব্ধ হয়ে সিংহাসনে বসে রইল। এমন ঘটনা তার কল্পনার বাইরে। কি এমন শক্তি ধরে সেই নরপুঙ্গ যে অপ্রতিরোধ্য 14 রাক্ষসকে একাই ধ্বংস করতে সক্ষম? তবে তো মানুষটিকে একবার নিজের চোখে দেখা দরকার, পরীক্ষা করা দরকার তার সামর্থ্য। তারপর সূর্পনখাকে বলল,
1: যাও যাও ভগ্নি, এখানে শুয়ে আত্মনাদ না করে রাক্ষস বৈদ্যকে দিয়ে 70 ক্ষতস্থানে প্রলেপ লাগাবার ব্যবস্থা করো। আমি দেখে আসছি তোমার সেই তপস্বীদের বাহুতে কত জোর।
3: তাহলে আমি এখন সৈন্যদের প্রস্তুত হবার আদেশ দেই।
1: বলাই বাহুল্য, কত রাক্ষস আমরা পাঠিয়েছিলাম দূষণ?
3: 14।
1: এবার 14,000 চতুরঙ্গ সৈন্য সাজাও। তুমি, ত্রিশিরা আর আমি 3 আক্রমণ করব। আমার রাক্ষসক্তে আগুন জ্বলছে। সামান্য একজন মানুষের কাছে এমন পরাজয় সংবাদ আমাদের অগ্রজ রাবণের কানে পৌঁছলে যে লজ্জায় আর আমাদের মুখ দেখাবার জায়গা থাকবে না। চলো চলো পঞ্চবটী।